আকাশবাণী এফএম রেনবো কটক এবে আসন্ত শুণবা অতিবড়ি শ্রী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ২৭তম ভাগ। প্রযোজনা সুহাস মহান্তি।

0: ওয়েলকাম ব্যাক এগেন, টিউন করেছেন্টি 100.4 আকাশবাণী এফএম রেনবো, খুঁজছেন্টি দিল সে দিল তক স্টুডিও ঘণ্টারে। সময় বর্তমান সকাল 7টা এবং আপনমানক পাই আজ দিন সারা আপনমানে আমার সাথে যে কানেক্টেড হিক রহিবে, কোন কোন প্রোগ্রাম সব শুনিবে, কেমিতে আমার সহিত নিজের মতকে শেয়ার করিবে, কোন রহিছি টপিকস, কোন রহিছি প্রোগ্রামস, তার বিষয়ে আপনমানক দেই দিয়ে টিকে ইনফরমেশন। তবে আজ আমার স্বাস্থ্য সকাল 7টা বাজে 10 মিনিটরে এথিরে বিষয় রহিছি প্রাপ্ত বয়স্করে পড়িযার কারণ এবং নিরাকরণ, এ বিষয়ে কহবে ডাক্তার ধীরেন্দ্রনাথ মহারণা। শুভ সকাল আরম্ভ করব 7:25, সকাল 8:30 আজ অছি মো পছন্দ। ডায়াল ইন লাইফ চিটচ্যাট স্টার্ট হয়ে সকাল 9টায় এবং পুঁ থে সন্ধ্যা 5:02 এথিরে আপন মানে সকালে আজ কোন টপিক কথা হবে মো সাংরে যে খরা ছুটি বর্তমান আরম্ভ হয়ে যাই এবং আপনার ছোটবেলার খরা স্মৃতি বা আপনার যে খরা স্মৃতির খরাদিন ছুটির যে অনুভূতি সব রয়েছে, যে স্মৃতি সব রয়েছে, তাকে কেতে মিস করতে এবার আপনার ইয়ার বিষয়ে আপনার আমাকে আজ কল করবে এবং আমার সহ শেয়ার করবে নিজের কথা, নিজের সেই স্মৃতি বাটিবে আমার সহ। রেনবো এসএমএস আরম্ভ হয়ে যাব দিন 10টায় এবং পুঁ থে রাতে 10টায়। নিজ পছন্দর গীত শুণবা আপনার এসএমএস করবে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে মেসেজ করবে। দিন 11টায় শুণবে প্রোগ্রাম কলাকার, দিন 11:30 কিছু কথা কিছু গীতরে, কিছু হিন্দি চলচ্চিত্র গীত আপনার শুণবে। দিন 1:10 আপনার শুণবে আজির চর্চার নির্ধারিত বিষয় সম্পর্ক, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ জরিয়ে নিজের মত সম্পর্ক জনাইবে এবং তা সহ গীত শুণবে। কিছু ওড়িয়া গীত কথাচিত্র গীত শুণিপারে 2:45, দেশর কথা বীরগাথা শুণবে অপরাহ্ন 3টায় কার্যক্রম মো দেশ জরিয়ে, অপরাহ্ন 4টায় সুরিলা আফটরনুন গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর নবম ভাগ শুণিপারে সন্ধ্যা 6:10 এবং ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুণিপারে সন্ধ্যা 6:30, সন্ধ্যা 7:25 সন্ধ্যা আসর, রাতে 8:02 গীতরে মিতরে এবং অভুলা স্মৃতি রাতে 9:15। ই হচ্ছে সাথী আজ দিন সারা আপনার আমার সহ কেমিতি কানেক্টেড হইকি রহবে এবং দিল সে দিল তক সফর কু আউ টিকে অধিক কেমিতি মজবুত করবে তা বিষয়ে সব প্রোগ্রাম র ইনফরমেশন আপনার দেই দিলি। স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেনবো, আউ কোতান্তু দিল সে দিল তক।
1: यहां खबरें तोड़ी मरोड़ी नहीं जाती।
2: बहुत सारे निजी चैनल और निजी चैनलों के बोलबाला में हम समझ रहे हैं कि आकाशवाणी और दूरदर्शन इसकी रिलेवेंसी क्या है।
1: यहां होती है सीधी सटीक और सच्ची खबरें।
2: मैं मन से मानता हूं कि भारत के भाव की अभिव्यक्ति केवल और केवल आकाशवाणी और दूरदर्शन ही कर रहे,
1: क्योंकि ये है देश का सबसे भरोसेमंद न्यूज चैनल। डीडी न्यूज, केवल खबर पूरी खबर।

0: साथी ताहले एबे चलंतु कथा हेबा
1: आउ सुनिबा
0: आपनको पसंदर गीत।
2: हेलो मो पसंद की कोचंती
3: मो मंटू सर कोतले जिगण पटाम रे केंद्रपुर मैम।
2: मंटू सर केमिति अछंती? मंटू सर
3: भगवान को कृपा आपन को आशीर्वाद रो बहुत भल अछ मैम।
2: आ भगवान को कृपा एंती थाउ आ मंटू सर सब बळे भल रे रोइ थांतु।
3: आज्ञा मैम।
2: मंटू सर कोन खबर एबे?
3: घर जाईथली पळे आसली हमर बासंती दुर्गा पूजा होय हमर गा रे व्यस्त रहले भी कटा भीतर भी माने घर उठिडे मजले मजले वर्षर थरे जाय। अच्छा
2: आ
3: तापरे बेसी भल लाय कोन आपन मन को मो मोर
2: মানে আমি আপনার কোটি ছাড়ত শুনে না
3: যুয়াড়ে গলে বি ঘরে সরাউন্ড এত রেডিও কম শুনছো ভাল লাগুচি মতো পুরা বহুত ভাল লাগে তার আজ ছুটি দিন
2: অনেক
3: রেডিও চালছি রাতে এগারটা যাই বন্ধ হব।
2: আচ্ছা আপনার কহিলেন ঘর ফেরিলে বলে কোটি কি গলে
3: ঘর বা আমার যে পটপুরি জিগণ যে গাঁ আছে
2: আপনার বর্তমান কোটি অনেক
3: বর্তমান দিল্লী পড়ে আসবে আছে কটক রে আছে কটক পড়ে আসছে
2: কটক রে আছে
3: মু আসলি ফেব্রুয়ারি 28 রে আসলি।
2: আচ্ছা
3: কথা হয়েছিলি ওড়িশা পড়ে আসলি তারপরে যাইছিলি গোটা পেপর থাকে এক্সাম দিয়ে আইলি ফের যাবি জুন কোড়ে বেলু যাবি
2: খালি তো আপনার যা লাগি রয়েছে প্রবল খরচ হোক
3: নিশ্চিত ম্যাম রোজগার হচ্ছে সেই পাঠ লাইনে রোজগার হচ্ছে সেই লাইনে যাও।
2: আচ্ছা আপনার কোথায় যাতে যা রেলগাড়ি না বিমান উড়াজাহাজে যাতে?
3: বিমান থরে কোথাও যাইছিল কিন্তু বেশি মু ট্রেনে যাই।
2: কোথায় বেশি ভাল লাগে যা
3: মতো বেশি ভাল লাগে মানে কোথায় গেলে ট্রেনে ভাল লাগে কিনা যে প্যাসেঞ্জার মানে বসবে যাব খাইবা পি আসব বাট জায়গা স্টপেজ আসব তারপরে যে মানে ট্রেনে গলা বেলা যে গুফা উপা দিয়ে ট্রেন যায় মানে প্রাকৃতিক সোফা দেখি মতো বেশি ভাল লাগে উপরে উঠলে তো কিছু দেখি হবে না
2: প্রাকৃতিক।

পরে পরে গোটিয়ে সুন্দর মেসেজ সহিত আমাকে মেসেজ করুচন্তি সংকেত কুমার চণ্ডি ছক কটকরু লেখুচন্তি যে ভাই ভেরি গুড মর্নিং অল দ্য রেডিও লিসনার্স অ্যান্ড আরজেস ফ্যামিলি ইজ দ্য বিউটিফুল গার্ডেন ওয়াটারিং ইট উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন অ্যান্ড সি দ্য ডিফারেন্স রহে না রহে হম বনকে কলি মমতা ফিল্মরু এই সুন্দর গীতটি লতা মঙ্গেশকর কণ্ঠে শুণবা চাইছেন্তি নিশ্চিত ভাবে সংকেত কুমার এই গীতটি প্লে করে দেউছি এবং পরে পরে আউ গোটিয়ে সুন্দর গীতর অনুরোধ সহিত মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে আমাকে আভাস সেন রোহিত সেন দীপক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা রাজদীপ রয় অলিশা আপা তমন্না রেড্ডি টাটা স্টিল প্ল্যান্টরু কন লিখুচান ভাই গুড মর্নিং বিশ্বজিৎ ভাই নমস্কার জয় জগন্নাথ আজ আমার সব আমার আজ স্টাফ রুচিকা রায়ঙ্কর হ্যাপি বার্থডে সেপাই তাঁকু বহুত বহুত শুভকামনা এবং শুভেচ্ছা আপনার তরফ আমার সমস্ত তরফ মধ্যে তাঁকু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জনাই দেছু আপনার প্রোগ্রাম বহুত ভালো লাগুচি আপনার কথা শৈলী ভয়েস আমাকে বহুত ভালো লাগিলা আমি তো নন ওড়িয়া হলে বি আপনার উপস্থাপনা বহুত ভালো লাগুচি আমি শুণুছু আমার অফিসে পঁচিশ জন একাঠি হয়ে অপেক্ষা করিকি আপনার কথা শুণুছু আভাস সেন রোহিত সেন দীপক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল মনীষ রাজদীপ অলিশা তমন্না সমস্ত হৃদয় বহুত বহু ধন্যবাদ আপন মানে এমতি আমাকে শুণু থাকে এবং সাথী মানে শুণবা চাইছেন ফিল্ম মীরা কে মোহন মীরা কা মোহন রু গোটে সুন্দর গীত নিশ্চিত ভাবে ব্যাক টু ব্যাক এই দুইটি গীত আপনার স্টেট ইউন টু 100.4 আকাশবাণী এফএম রেনবো আহ কহ থাকে দিল সে দিল তাক।

0: সংস্কার তাঁকু সময় মানুলে সে পরিবারটি সুরুখুরুরে চলুলা আজ ছোট পরিবার ছোট পরিবার প্লস পয়েন্ট কিন্তু বেশি দেখা পাওনি কন পাওনি কী না ছোট পরিবার স্বামী স্ত্রী দুই জন পুটি কি ঝিউটি
1: আচ্ছা সাথী আপনার কহিলে মু বেশি কিছু প্লস পয়েন্ট দেখিও পাওনি তো অ্যাট লিস্ট গোটে কিংবা দুইটি তো প্লস পয়েন্ট পাইথিবে কেবে না কেবে
0: আ গোটে প্লস পয়েন্ট হচ্ছে যৌথ পরিবার আপনার পড়া দিন ছোট পরিবার আপনার স্বাধীন সম্পূর্ণ ভাবে স্বাধীন
1: আজ্ঞা
0: আর ছোট পরিবার আপন মন ইচ্ছা খরচ করে পারিবে যৌথ পরিবার আপনার মন ইচ্ছা খরচ করে পারিবে নি আপনার সেতে স্বাধীনতা নাই তেমন ছোট পরিবার আপনার মন ইচ্ছা খরচ করে পারিবে আর স্বাধীনতাটা অধিকা এইটা হচ্ছে ছোট পরিবার কথা কথাটা হচ্ছে কোন বর্তমান যৌথ পরিবার ধীরে ধীরে ভাঙ্গি যাচ্ছে বর্তমান যেতে ভাই সেতে ঘর ভিন্ন হয়ে যাচ্ছে সব অলগা আলগা রোচান অলগা আলগা রোষেই হচ্ছে অলগা আলগা হাঁডি হয়ে যাচ্ছে হ্যাঁ যৌথ পরিবারটা ধীরে ধীরে ছোট পরিবার পরিণত হয়ে যাচ্ছে
1: আজ্ঞা আপনার মতামত বহুত বহুত ধন্যবাদ
0: ধন্যবাদ
1: রইলি নমস্কার
0: ধন্যবাদ
1: আমার কথাবার্তা তো এমতি হি জারি রহিথিব তেবে নেইজবা গোটি মিউজিক্যাল ব্রেক এই গীতটি গাইছন্তি কবিতা কৃষ্ণমূর্তি শুনি নিয়ন্তু এই গীতটি তারপরে গীত পরে পুনি ফেরুছি আপনার মানক সহিত কথা হওয়া পাই

শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা জনাই আরম্ভ করুছু আজির ভক্তি গীতর কার্যক্রম আরাধনা। প্রথম ভক্তি গীতটি শুনিপারে ইরা মহান্তি কণ্ঠরে।

আলোচনা জারি। গুজরাট গস্তর দ্বিতীয় দিনে আজ আহমেদাবাদে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিবেশক সম্মিলনীরে যোগদে ওড়িশারে পুঞ্জিনিবেশ পাই প্রমুখ উদ্যোগী ও নিবেশক মানক সহিত আলোচনা করেছেন। গণমাধ্যমরে পোস্ট করে মুখ্যমন্ত্রী কহিছেন, ওড়িশা শিল্প সমৃদ্ধি ক্ষেত্রে দেশের এক প্রমুখ কেন্দ্র ভাবে উভা হয়েছে। রাজ্যরে পুঞ্জিনিবেশর অপার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্যরে বন্দর ভিত্তিক বিকাশকু ত্বরান্বিত।

মানে 18% ট্যাক্স করে দিয়া গলা। এই পদক্ষেপ দ্বারা ম্যানুফ্যাকচারার্স এবং পার্টস সাপ্লায়ারঙ্ক সমস্যা কম হইযিব তথা সাপ্লাই চেইন সহজ হেবার সম্ভাবনা রহিছি। খুশির কথা এই যে ইলেকট্রিক যান ক্ষেত্রে কৌশি পরিবর্তন করা যাই না। সমস্ত ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক টু হুইলর এবং ইলেকট্রিক থ্রি হুইলর উপরে 5% রিহাতি জিএসটি দরর লাভ উঠাই পারিবে, যাহাদ্বারা এই যানগুড়িক সবুঠারু কম ট্যাক্স যুক্ত যানবাহন মধ্যে রহিযিব।

0: আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছো আকাশবাণী দিল্লিরও।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে বিশাল শর্মা। মুখ্য সমাচার। ভারত ও ভিয়েতনাম ব্যাপার, নিবেশ ও তকনিকি সাঝেদারি বড়ানে পর সহমত হুয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত যাত্রা পর আয়ে ভিয়েতনাম কে রাষ্ট্রপতি তো ল্যাম নে দোনো দেশো কি সাঝা বিরাসত কো সজোনে কে লিয়ে কই উপায়ো কি ঘোষণা কি। টিভি কে প্রমুখ সি জোসেফ বিজয় নে তামিলনাড় মে সরকার বানানে কা দাওয়া পেশ কিয়া। পশ্চিম বঙ্গাল মে ভাজপা সরকার কা শপথ গ্রহণ সমারোহ শনিবার কো কলকাতা কে ব্রিগেড পরেড গ্রাউন্ড মে হোগা। আমেরিকা ও ইরান কে সংঘর্ষ সমাপ্ত করনে তথা হরমুজ জলডমরু মধ্য সে সুচারু আওয়াগমন পর সমঝোতে কে করিব পৌঁছনে কি খবরে। আর ভারতীয় মুক্কেবাজো নে তাশকন্দ মে আন্ডার 15 এশিয়ায়ী মুক্কেবাজি প্রতিযোগিতা মে 30 মে সে 27 পদক পক্কে কিয়ে। अब समाचार विस्तार से। भारत और वियतनाम ने आज डिजिटल प्रौद्योगिकी, दुर्लभ मृदा तत्व, चिकित्सा उत्पाद विनियमन, सार्वजनिक क्षेत्र लेखा परीक्षा, डिजिटल भुगतान प्रणाली और संस्कृति तथा पर्यटन के क्षेत्र में कई समझौते किए। नई दिल्ली में प्रधानमंत्री नरेंद्र मोदी और वियतनाम के राष्ट्रपति तो लैम के बीच हुई वार्ता के बाद ये समझौते हुए। श्री मोदी ने कहा कि

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক। শুরু করিতে সময় বর্তমান রাতে 10:02 এবং 30 সেকেন্ড। এর সহিত আরম্ভ হয়ে যাইছে আপনার প্রিয় কার্যক্রম যার না হচ্ছে রেইনবো এসএমএস। রেইনবো এসএমএস রে নিজ মনপছন্দ গীত শুনবাকে চাহিদা আমি এসএমএস করে পারে। এসএমএস করা টাইপ করতু এফএমআরসি টিকে স্পেস দিয়ে।

0: আজি এটির বিষয় রয়েছে শিশুটির মুন্ড বড় হয়ে ডাক্তার দুর্যোধন সামল।
1: শ্বাস বা আজমা গোটিয়ে ফুসফুসর রোগ যে রোগীকর শ্বাসনলী প্রদাহ বা ইনফ্লামেসন যোগ ফুলে যাই শ্বাসপথক সংকীর্ণ করে দিয়ে যাফলের শ্বাস প্রশ্বাসে কষ্ট অনুভূত হুয়ে শ্বাস সম্পূর্ণ হয়ে পড়ে না এবং কাশ ধইঁ সই হওয়া বা যা আমি কোচু হুইজিং এবং ছাতিরে চাপি হওয়া পরি অনুভব হুয়ে রোগীঙ্কঠারে বারম্বার এইসব লক্ষণ বা এর কিছু লক্ষণ প্রকাশ পাই থাকে মুখ্যতঃ আটোপি এবং আলর্জি যোগ এ রোগ হয়ে থাকে কেতক ক্ষেত্রে বংশানুক্রমিক বা আনুবংশিক সূত্র ভাবে হয়ে থাকে এ ক্ষেত্রে রোগীর শরীর কেতক সাধারণ পদার্থ যা আমি আলর্জেন কোথাও তা বিরুদ্ধে আইজিই বা ইমিউনোগ্লোবুলিন ই আন্টিবডি তৈরি করে এই প্রকার রোগ সাধারণত পিলা বয়সর হয়ে থাকে এবং রোগীকর নিজের বা পরিবার একজিমা অজ্ঞাবাত কিংবা আলর্জি জনিত ছিঙ্ক ইত্যাদির ইতিহাস থাকে অন্যপক্ষে কেতক ক্ষেত্রে শ্বাসনলী প্রতিক্রিয়া যোগ শ্বাসরোগ হয়ে পড়ে এবার দেখা কম সব এই রোগক উস্কাইবার সাহায্য করে থাকে শ্বাসরোগীঠার বিশেষ করে বাহার ফুলর পরাগরেণু ধূলি ধূয়া বিভিন্ন প্রকার ঘাস গছ গুল্ম কিংবা ঘর ভিতরে থাকা পোষা পশুপক্ষী মানকর লোম বা পর ডস্ট মাইটস বেড বগ ইত্যাদিকর সম্পর্কের আসলে শ্বাসকষ্ট প্রকাশিত হয়ে থাকে পুঁ কেতে প্রকার ঔষধ থা ফ্লু পরি রোগ রাসায়নিক পদার্থর নির্গত ধূম থা পবন মেঘুয়া পাগ অতি শুষ্ক পাগ ইত্যাদি মধ্যে এই রোগক প্রকাশিত হবার সাহায্য করে থাকে আমি এবার আলোচনা করা শ্বাসরোগ নহবা কম করা পড়ে প্রাথমিক প্রতিষেধক ভাবে রোগী এবং তাঁর পরিবার সদস্য মানে এই রোগ সম্পর্কের বুঝিবা আবশ্যক রোগী তাঁর জীবনচর্যার পরিবর্তন করবে নিয়মিত সুষম খাদ্য এক্সরসাইজ যোগ প্রাণায়াম করবে নিজের ওজন বড়িয়া দেবে না শিশু মানুষ মাতৃস্তন্যপান করাইবে কারণ শিশু মানুষ যে মাতৃস্তন্যপান করা যায় সে ক্ষেত্রে আজমা কম দেখা যায় দ্বিতীয় স্তরের প্রতিষেধক পদক্ষেপ স্বরূপ আলর্জেন ঠার দূরে রহবা যেমনি কার্পেট রুমরুমিয়া খেলনা খোলা বহি থাক ধূমপান রাসায়নিক স্প্রে যেমনি বডি স্প্রে ইত্যাদি বা আলর্জিক খাদ্য সব মশা ধূয়া ইত্যাদি ঠার নিজক দূরে রাখা তৃতীয় স্তরের প্রতিষেধক স্বরূপ নিজের বাসগৃহ চতুপার্শ্ব পরিষ্কার রাখা সামাজিক স্তরের বায়ু প্রদূষণ রোকা এইসবগুড়ি ফলপ্রদ হয়ে থাকে রোগীকর চিকিৎসা শিক্ষিত রেজিষ্ট্রিভুক্ত চিকিৎসকর পরামর্শ সর্বদা আবশ্যক তবে সাধারণ লোক জাঁয়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আমি সামান্য আলোচনা করা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে শ্বাসরোগক দুই পর্যায়ের চিকিৎসা করা যাই প্রথমটি হল কনস্টিচ্যুশনাল চিকিৎসা যেউথে কি রোগীকর শারীরিক গঠন মানসিক লক্ষণ তাঁর বিভিন্ন খাদ্য প্রত্যেক আগ্রহ অনাগ্রহ জলবায়ুর তাঁর প্রভাব রোগর ইতিহাস রোগীকর পূর্ব রোগর ইতিহাস পারিবারিক রোগর ইতিহাস এই সবগুড়ি বিচারক নেই গোটিয়ে ঔষধ নির্বাচন করা যাই এই প্রকার ঔষধ দীর্ঘস্থায়ী ফল প্রদান করে এবং অনেক ক্ষেত্রে রোগ মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায় এই প্রকার চিকিৎসার কালিকার্প মেডোরাইনম ন্যাট্রম সল্প সলফর ন্যাট্রম মিউর কালকারিয়া কার্প ফসফরস টিউবরকুলিনম লাইকোপোডিয়ম সোরাইনম আর্সেনিকাল ইত্যাদি ঔষধ মান প্রয়োগ করা যাই দ্বিতীয় পর্যায়ে

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটা দিলসা দিল তাক। হ্যাঁ সাথী, কুহন্তি না ওল্ড ইজ গোল্ড, যেতে পুরোনো হব সেতে আমাকে নূয়া নূয়া লাগে। তবে সাথী শুনে দোচি ব্যাক টু ব্যাক কিছু সেই এভারগ্রিন সং। কানেক্টেড হয়ে রয়েছেন, এনজয় করতে 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটা।